শিকার মুক্তির বাড়ি কে শুনবে না সব দাদা তুমি মনে মাই কেন আমি লেখাই বিচার গিয়ে দোবরিয়া